শ্রোতা বন্ধু, সমস্ত বড় জীবন সৎকর্ম করে এই জীবনকে সফল করা কাল কিন্তু যে অকাল সে জীবনটা আহুরি মূল্যবান।

পরবর্তী গীতটি আসন তো শুনিবা, মেনে পিয়ার কিয়া কথাচিত্রর। কণ্ঠশিল্পী এসবি বাল সুব্রহ্মণ্যম, গীতিকার অসদ ভোপালি, সঙ্গীতকার লা রাম লক্ষ্মণ। কথাচিত্র মেনে পিয়ার কিয়া।

শ্রোতা বন্ধু আসন্তু জানিবা আজির দিনরে বিশ্ব ইতিহাসে কোন সবু ঘটনা ঘটি যাইথিলা। ষোলশ তেত্রিশ মসিহা জুন বাইশ তারিখ দিন গালিলিও সূর্যঙ্ক চারিপটে পৃথিবী ঘুরে বলি খোঁজি পাইথিলে। অঠরশ সতানব্বই মসিহা জুন বাইশ তারিখ দিন চাপেকর বন্ধু দামোদর এবং বালকৃষ্ণ পুণেরে ব্রিটিশ অধিকারী ওয়াল্টার চার্লস হত্যা করেছিলেন। উনিশশহ অনচাশ মসিহা আজির দিনের নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেস মধ্যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক স্থাপনা করেছিলেন। দুইহাজার সাত মসিহা আজির দিনের মূল ভারতীয় আমেরিকীয় অন্তরীক্ষ যাত্রী সুনিতা উইলিয়মস অন্তরীক্ষরে সবুঠু অধিক সময় বিতাই রেকর্ড স্থাপন করে সকুশল পৃথিবী পৃষ্ঠক ফেরি আসিলে। ভারতীয় অন্তরীক্ষ অনুসন্ধান সংগঠন ইসরো পিএসএলভি সি থার্টি ফোর রকেটে গোটিয়ে সাথি কুড়িটি স্যাটেলাইট্র সফল প্রক্ষেপণ করেছিল আজির দিনের দুইহাজার ষোহ মসিহার।

আকাশবাণী ভবানীপাটনা। সময় বর্তমান পূর্বাহ্ন 11:10। চলিত অধিবেশনকু শেষ করিবা পূর্বরু শুনন্তু আজির দ্বিতীয় অধিবেশনরে প্রসারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা। হিন্দি কথাচিত্রর গীত প্রচার করিবু দিন 12টারে এবং দিন 2:45। সুগম সঙ্গীত শুণবে দিন 12:30। কণ্ঠশিল্পী মানে হলে প্রণব কিশোর পট্টনায়ক, তৃপ্তি দাস, ধনঞ্জয় শতপথী, সন্ধ্যারাণী মিশ্র এবং ইতিশ্রী বেহেরা। দিন 1:10 শুণবে চাষর কথা। মহিলা মানক পাই কার্যক্রম শক্তিরূপা প্রচার করিবু দিন 1:20। ইয়ে থিলা আজির দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা। আকাশবাণী ভবানীপাটনা এইটি রাখুছু আজির প্রথম অধিবেশনর কার্যক্রমকু। দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমে পুনে আসিবু দিন 12টায়। সেতবেলা যায় বিদায় দিয়ন্তু।

এথের সুরন্ত উদিত নারায়ণ ও অলকা অগ্নিক কণ্ঠে সমীর গীত রচনার গাইছেন, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন হিমেশ রেশমিয়া, কথাচিত্র তেরে নাম।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার একনিষ্ঠ প্রবক্তা আকাশবাণী।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি মলয়রঞ্জন মিশ্র। মুখ্য সংবাদ, তামিলনাড়ু গ্যাস লিক ঘটনায় ওড়িয়া শ্রমিকঙ্ক মৃত্যু সংখ্যা পাঁচকু বৃদ্ধি, তিরুভল্লুরের পরিস্থিতির অনুধ্যান করুছন্তি রাজ্য সরকারঙ্ক তিনি বরিষ্ঠ অধিকারী, মুখ্যমন্ত্রীঙ্ক অধ্যক্ষতায় প্রাক মৌসুমী প্রস্তুতি নিয়ে অপরাহ্নরে হব বৈঠক, রাজ্যসভা নির্বাচনের ক্রস ভোটিং অভিযোগ নিয়ে আগত আবেদনকু খারজ কলে বিধানসভা বাচস্পতি। আম ভিতরে জঙ্গলর বার্তা নেই আজ পালন করা যাচ্ছে বিশ্ব বর্ষাবন দিবস, এবং বঙ্গোপসাগরের আসন্তা পনের দিন মধ্যে দুইটি লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি সম্ভাবনা, মৎস্যজীবী আসন্তা কালি পর্যন্ত সমুদ্রকু ন যাওয়াকু পরামর্শ। তামিলনাড়ুর তিরুভল্লুরে ঘটিথিবা অ্যামোনিয়া গ্যাস লিক ঘটনায় ওড়িয়া শ্রমিকঙ্ক মৃত্যু সংখ্যা পাঁচকু বৃদ্ধি পাইথিবা নেই শ্রমমন্ত্রী গণেশরাম সিং খুন্টিয়া কহিছন্তি। দুর্ঘটনায় সতুরীর ঊর্ধ্ব অসুস্থ হয়ে মেডিকালে চিকিৎসিত হেউছন্তি। ঘটনায় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা সহ মৃত শ্রমিকঙ্ক নিকটতম সম্পর্কীয়ঙ্ক লাগি রিলিফ পাণ্ঠিরু চারি লক্ষ টঙ্কা লেখায় সহায়তা রাশি ঘোষণা করিছন্তি।

আজি সন্ধ্যা 6:30 শুণবে সমন্বিত কার্যক্রম যুবশক্তি এবং রাতে 7:25 হালচাল ক্রমে শুণবে ভদ্রক জেলা সম্পর্কে। এই কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম প্রচার করব রাতে 7:30।

আকাশবাণী কটক ক্ষেত্রর আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সম্বলপুরে আঞ্চলিক সংবাদ শুনিপারে বিজ্ঞাপন পরে।

জনকল্যাণকারী কার্যক্রম উপরে আলোকপাত করে এই লেখাটি শ্রী গোয়েল সামাজিক গণমাধ্যমে পোস্ট করেছিলেন। নয়াদিল্লিরে আজিঠারু ষোড়শ ব্রিক্স জাতীয় সুরক্ষা পরামর্শদাতাঙ্ক দুইদিনিয়া সম্মিলনী আরম্ভ হয়েছে। জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভালঙ্ক অধ্যক্ষতায় আরম্ভ হয়েথিবা এই সম্মিলনীরে এগারোটি দেশের জাতীয় সুরক্ষা পরামর্শদাতামানে যোগ দেইছন্তি। সেই দেশগুড়িক হেউছে ব্রাজিল, চীন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশ, সাউদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব এমিরেটস। সম্মিলনীরে আজির বিশ্বরে দেখা দেউথিবা অণপারম্পরিক সুরক্ষা আহ্বানগুড়িক বিষয়ে আলোচনা করা যাই এহাকু প্রতিহত করিবা দিগরে নূতন প্রযুক্তিবিদ্যার ব্যবহার সম্পর্কে আলোকপাত করা যিব। বিভিন্ন দেশের প্রতিনিধিমানে সাইবর সুরক্ষা, ডিজিটাল আহ্বান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আহ্বানগুড়িক উপরে বিস্তৃতভাবে মত বিনিময় করিবে। কিছুদিন পূর্বরু ব্রিক্স যুগ্ম কার্যকারী গোষ্ঠী পক্ষরু আতঙ্কবাদ বিরোধী ও সুরক্ষা সম্পর্কিত আলোচনা পৃষ্ঠভূমিরে গ্রহণ করা যাইথিবা প্রসঙ্গগুড়িক নেই মত বিনিময় করিবার কার্যক্রম রয়েছে। এই ব্রিক্স সম্মিলনী অবসরের জাতীয় সুরক্ষা পরামর্শদাতা শ্রী ডোভাল আজ নয়াদিল্লিঠারে ইরানর প্রতিরক্ষা ব্যাপার উপসচিব ঘাদে নেজামিপোরক সহিত সাক্ষাৎ আলোচনা করেছেন। এ সম্পর্কের সূচনা দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কিন্তু পশ্চিম এশিয়ার সাম্প্রতিক স্থিতির অগ্রগতি সম্পর্কের উভয় পক্ষ এই অবসরের সমীক্ষা করা সহ ব্রিক্স মঞ্চ এবং দুই দেশ মধ্যে জারি রয়েছে দ্বিপক্ষ সম্পর্ক অধীনে বিভিন্ন ক্ষেত্রের সহযোগ সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া শ্রী ডোভাল ইথিওপিয়ার জাতীয় গুইন্দা ও সুরক্ষা সেবার কার্যনির্বাহী নির্দেশক মিলিয়ান লেমা টাডসেঙ্ক সহিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করেছেন। বিশেষ করে ভারত ইথিওপিয়া রণনৈতিক ভাগিদারীকে অধিক সুদৃঢ় করা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগকে সশক্ত করা উপরে উভয় পক্ষ সম্মতি প্রদান করেছেন। কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সিআইএসএফ কর্মচারী মানে দেশের অর্থনৈতিক সৈনিক বলে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বন্দী সঞ্জয় কুমার মতব্যক্ত করেছেন। আজ নয়াদিল্লিস্থিত সিআইএসএফর নূতন মুখ্যালয় লাগি ভিত্তিপ্রস্তর স্থাপন করা অবসরের আয়োজিত এক স্বতন্ত্র সমারোহের উদ্বোধন দিয়ে সে কহিছেন। শ্রী কুমার দেশের বিকাশ দিগরে এই সুরক্ষা সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে আলোকপাত করে কহিছেন, দেশের অভিবৃদ্ধি সুরক্ষিত রাখিবা দিগরে সিআইএসএফ জবানমানক অবদান অতুল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কল্যাণ লাগি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে অনেক পদক্ষেপ নিয়া যাইছে বলে সে কহিছন্তি। এই অবসরে শ্রী কুমার সিআইএসএফ লাগি 130 কোটির ঊর্ধ্ব টঙ্কা মূল্যর বিভিন্ন ভিত্তিভূমি প্রকল্পর শিলান্যাস তথা লোকার্পণ করেছন্তি। সিআইএসএফর এই নূতন মুখ্যালয়টি 75 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয় অটকলরে নির্মাণ করা যাউছি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লিঠারে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামক সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কের সূচনা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এই আলোচনা সময়ের ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগক অধিক সম্প্রসারিত করা দিগরে ইসরায়েলর প্রতিবদ্ধতা সম্পর্কে শ্রী বারাম সূচনা দিয়েছেন। দুই দেশ মধ্যে স্বতন্ত্র রণনৈতিক ভাগিদারীকে অধিক সশক্ত করা লাগি উভয় পক্ষ আবশ্যক পদক্ষেপ নেবে বলে এই বৈঠকের সূচনা মিলছে। আপন মানে সংবাদ শুনুচন্তি আকাশবাণীর। উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহর অন্তর্গত আলিয়াগঞ্জ পুরানিয়া অঞ্চলের থিবা এক কোচিং সেন্টরে অগ্নিকাণ্ড যোগু প্রায় 14 জন শিক্ষার্থীঙ্কর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহতমানক স্থানীয় হসপিটালে ভর্তি করা যাইছি। এ সম্পর্কে গণমাধ্যমক সূচনা দিয়ে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক কইছন্তি, মৃত ছাত্রছাত্রীমানকর বয়স 16-18 বর্ষ মধ্যে হব। সেঠারে জেলা প্রশাসনর অধিকারী তথা পুলিশ কর্মচারী ও দমকল বাহিনী পৌঁছি উদ্ধার কার্য জারি রাখিছন্তি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ সম্পর্কে রাজ্য পুলিশ মহানির্দেশক এবং গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিবঙ্ক সহিত আলোচনা করিছন্তি। উদ্ধার ও রিলিফ কার্য তদারক করা সহ অগ্নিকাণ্ডর কারণ সম্পর্কে তদন্ত করা সে নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনার দোষী মানুষ কদাপি ছড়া যাব না বলে মুখ্যমন্ত্রী কিন্তু নিজের আলিগড় ও ফিরোজাবাদ জেলা গস্তক অধারু বন্ধ রাখি মুখ্যমন্ত্রী অগ্নিকাণ্ড সম্পর্কে তদারক করা লাগে তুরন্ত লক্ষ্ণৌ প্রত্যাবর্তন করা জনাযাই। এই অগ্নিকাণ্ড যোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন
ଗଭୀର ଦୁଃଖ ପ୍ରକାଶ କରିବା ସହିତ ମୃତକଙ୍କ ପରିବାରବର୍ଗଙ୍କ ପ୍ରତି ସମବେଦନା ଜ୍ଞାପନ କରିଛନ୍ତି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ମଧ୍ୟ ଏଥିଲାଗି ଶୋକ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏଥିସହିତ ମୃତକଙ୍କ ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନଙ୍କ ଲାଗି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜାତୀୟ ରିଲିଫ ପାଣ୍ଠିରୁ 2,00,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ ଏବଂ ଆହତଙ୍କ ଚିକିତ୍ସା ଲାଗି 50,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ।

0: মকারু দাদা, মকারু দাদা, জুহার।
1: হ্যাঁ ছিল্লি রে বহন লক্ষ্মী, জুহার জুহার জুহার জুহার জুহার জুহার। বড়া দিন গলা এটা দেখা দর্শন দেলু কে বলুছে।
0: ওহে দাদা, হ্যাঁ তুই আউথুলু মুই আউথিলি, হ্যাঁ মাতর তোর মোর ভেট নেই হই পারু,
1: সংযোগ নেই হই পারু ছে বল।
0: ওহে হ্যাঁ যোগ থিলে তো সংযোগ
1: হই। আর এবে দেখ পান বর্ষা খনে টিপ টিপ আলা বেলগি
0: হই,
1: জমি বাড়ি খনে যদি সেনে ধ্যান নেই দেবু বলে চাষি তো মলা নে
0: মলা নে। আর কাছে
1: আর গোটে কথা রে বহন, মুই নেই বুঝি পারুছি যে
0: কাই কথা
1: দেখুন, ওই কেতে বছর বাগে হেলা যে ই পাঁচ বর্ষা বনে করে হউছে কে কত
0: নেই হবার।
1: হ্যাঁ
0: বনে কিনা হেলে আর চাষ টিকে বনে কিনা নেই হে তাকে। হ্যাঁ যেন সময়ানে প্যান হবার কথা সে সময়ানে নেই হবার,
1: নেই হবার।
0: হ্যাঁ আর ধান ফসল টিকে বনে কিনা হি আইলা বলকে দৌচে প্যান মারি।
1: হ্যাঁ গলা বছর তো বহেন মোর জমি বাড়ি বলছো, মুই তো বিহড়া বি নেই গলা যে বলছো পুরা মূলে বসি গলি।
0: খালি তোর কে বলুছু মোটা বিহানটা একা হেলা না।
1: আর ই বছর কেনতা করবা যে মগত বুঝু ছাতি ধুক ধুকই গলা না তার সুকে
0: ধুক ধুকই দেউছে বলুছু। হ্যাঁ রাত নে নিদ নেই পড়বা না।
1: আর দেখন ঋণ বাড় করব ইয়ার ইতাকে তাকে মাই করে জোর তোর করব, চাষ খরচা কেতে দেখুছু কি নেই
0: হয়ে
1: সেনে যদি পুরা সমূলে ধ্বংস হয়ে গলে তো এটা বুড়ি যাবার কথা বলছি
0: যে দাদা। হ্যাঁ কেনথি লাগি এনতা করি পাগ হউছে যে বাহ।
1: গুটে কথা না বহেন, সে নেই কহিলা কেন আপনা কলা কর্ম মান বেল থাও হি সাবধান। দেখ জঙ্গল পতর গছ পতা সব তো কাটলু
0: কাটলু।
1: হ্যাঁ আর হেবে যদি এন্তা নেই করবা বলে হেটা কাহাকে দোষ দেবু ক
0: হয়ে। ইছনে খরা হি থৌছে আর ইছনে বর্ষা হি যৌছে। হ্যাঁ
1: কালি পরদিনর কথা দেখ, তোমার আড়ে মুই দেখলি যে হেড়ে পায়ন আনলা নে আমার গাঁ আড়ে খরা করুছ হে তল পড়া আড়ে গলাকে সে উপরে বলছ যে হ্যাঁ নঙ্গল নঙ্গলা সজরে চাষবাস করু বলুছ।
0: হ্যাঁটা তো দাদা, হ্যাঁ ছনেক খরাক ছনেক বর্ষা এন্তা করি করি হি দৌছে যে কাইটা চাষ করবো মুড় দুখা হি যৌছে। মাতর তুই গোটে সৎ কথা কহিলু, আমি যদি গছ কাটি ভুলমু বলে কে নাড়ু বর্ষা হেবা।
1: কার হির বার দেখবো তো গছ গুচা আছে কে কো।
0: নেই না নেই না নেই না,
1: রোড তোরা তো বলছো হে রাস্তা বনা হলা কাঁটা কলা ঘর বনালো বলি গছ পত্র কাটি দিলু।
0: হ্যাঁ আর কেন লগাসি কে?
1: হ্যাঁ লগাউছ কে কো, সরকার যেতে সচেতন কলে হলে কিয়ে মানুছে কে?
0: হবা সরকার সচেতন কলে কে হবা, আমি নিজে নিজে সচেতন নেই হেলু বলে। হ্যাঁ আমার সে তল পড়ারে দেখ আগো কিতি গোছ থায়ে। হ্যাঁ ই এন্তা দিনে গোছ তলে বসি করি কেতে মজা লাগে। হ্যাঁ আর এবে দেখ কাই গোছ, হ্যাঁ
1: কিছু নেই না,
0: খালি ঘর ঘর ঘর, জমি জমি জমি, ঘর ঘর ঘর, রাস্তা রাস্তা রাস্তা, কেনে আছে কো?
1: হ্যাঁ হেদির কাজে বলছু ই যেন মৌসুমী বায়ু নেই বলছন কে, ঠিক সময় আগে নেই আসুছে, আসলা বলে ভাগি যাচ্ছে, খেটলা বলে কেনারে গলা বলুছন।
0: হয়ে আর সে নিউজ নে দেখাসি বলতো, মৌসুমি দেলা ধোকা।
1: ধোকা দেবার তো আমি একা তাকে ধোকা দুছু। হ্যাঁ হেদির কাজে বহেন গুটে কথা সচেতন হবার আছে।
0: কাই কথা?
1: যদি সৃষ্টি বনে করে চালবার আছে বলে বলনু আমি গছ পতর লগাই করি খনে যতন পাতন করবাকে পড়বা।
0: গছ বচলে যেই করি আমি বচমা,
1: হই
0: নেই হেলে এন্তা করি একা হবা,
1: সমূলে ধ্বংস হই যিবা। যে বহেন গানা গুনি পদে শুনালে হায় লাগতা বলুছে।
0: মোর মন কথা তুই কইলু না দাদা? চল হ্যাঁ তাহলে হেদে আমার শিল্পী দাদা আইলে না।
1: হ্যাঁ কি না গা খোঁড়ে কনু,
0: তুই কইলে কাই হেসি খালি মকে পচরুছু যে
1: হে কীতিরাম সাউ দাদা দল বল ধরে খেটলে অনুরোধ করুন গানা বাজনা পদে হোক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী গজল হসরত মহানিঙ্ক রচনার শুনন্তু, গুলাম আলীঙ্ক কণ্ঠ এবং সঙ্গীত নির্দেশনায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনি শুনছেন গজল আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর শেষ গজলটি তলত অজিজ্ঞ কণ্ঠে, গীত রচনা সুরজ সানিম, সঙ্গীত ললিত সেন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনি শুনছেন সম্বলপুরী গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষ গীতটি গাইছেন কৃষ্ণা পটেল, গীত রচনা মতিলাল দোরা।

0: কি সুন্দর ঠড়ঠড় আঁখি, তো কোন তো বেশি জগন্নাথ
1: মতে এবে চিনলু তো?
0: হেলে মো যন্ত্রণা যে পড়ি পড়ি চালিছি, তু তাহলে কি ঠাকুর? তু গোটে ঠক।
1: ও মতে ধরিবু বলে আসুছু, ধরিলু দেখি?
0: হ্যাঁ তোতে তোতে নিশ্চয় ধরিবি, ঘর দুয়ার সবু বন্ধ হয়েছি, ধরা নদী তু যাবু কুয়াড়ে?
1: মু কোনো

0: আহা, কি সুন্দরে বৃন্দাবন ধাম! এর প্রতি ধূলি কণারে পুরি রয়েছে রাধাকৃষ্ণঙ্কর পদরজ। তীর্থময় মূর্তিময় এ বৃন্দাবন দর্শনরে মোর জন্ম সার্থক হয়েছে, জীবন ধন্য হয়েছে। হে প্রভু রাধানাথ, অকিঞ্চন সালবেগ তোমাকে সাষ্টাঙ্গ প্রণাম করুছি। দোষ থেকে ক্ষমা দেব প্রভু, ক্ষমা দেব। সেই মুরলী নিঃশন তেবে কোণ গোপাল আসছি, মতো এটি ছাড়ি দিয়ে কুয়াড়ে যে গলা, সেই কেবল জানে তার উদ্দেশ্য।
1: আরে সালবেগ, তু এটি, মু তোতে চারিআড়ে খোঁজি খোঁজি থকি গলিনি।
0: কহিলা থকি গলিনি, জানি শুনি মতো একা করে চালি যাওছু, পুনি মিছ কথা কহি লাভ কোন পাওছু কইলু?
1: হও ছাড় সে কথা, কহিলু আগ বৃন্দাবন ধাম তোতে কেমিতি লাগিলা?
0: ঠিক স্বর্গ পরি মনে হেলা।
1: কিছু অসুবিধা হয়নি তো?
0: নাই রে গোপাল, মোর কিছু অসুবিধা হয়নি, বরং হে গৈরিক বসন ধারীকু অনেক তীর্থযাত্রী দয়া করেছন্তি, খাইবাকু বি দেইছন্তি।
1: সতে?
0: হ্যাঁ, সবু সেই চকাটোলার দয়া।
1: সালবেগ,
0: কোন হেলা এমতি চমকি পড়লু যে?
1: আকাশরে খণ্ড খণ্ড কলামেঘ দেখি মনে পড়িগলা যে আষাঢ় মাস হয়ে যাইছি।
0: আষাঢ় মাস? এ মাসের পরা শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথযাত্রা হুয়ে।
1: আজি তো কৃষ্ণপক্ষ।

খোলা ঝরকা আকাশবাণী ভবানীপাটনা, এইটি শেষ করুছু আজির প্রসারণ। আপনার পুঁথরে স্বাগত জনাইবু আসন্তকালি আমার প্রথম অধিবেশন প্রাত 5:55 মিনিট্রে, সেতবেলা যায় বিদায় দিয়ে। জয় হিন্দ।